तुम अगर सामने आ भी जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। इस gezongen door Elke Jaatje en Ken Abhijit en kwam uit de film Raas. En dan komt dit prachtig liedje gezongen door Tanchik Bachi. Uit de film Shersha, Kirata Lumbia Lumbia. Hey. Oh, ik ben zo verliefd hierop.

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई. गजनदौर बादशाह एन आस्था गिल. En het volgende liedje in het programma Gitong Kilher via Radio SBS is uit de film Churalia Hetumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.